শ্রোতা বন্ধু, আপন মানে শুণুটি ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা। আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রে বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরে 7008248758 7008248758। শ্রোতা বন্ধু, টিউন করছেন 102.6 FM, শুণুছেন ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা। ভাবিলি কেতে কাহি মাগি নেবি বলি, তোতে দেখি কালিয়ারে সবু গলি ভুলি। শুনিবা অনন্তচরণ মিশ্র কণ্ঠরে এই ভজনটি, রজনীকান্ত নায়কঙ্ক রচনারু।

ଉପଭୋକ୍ତାଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚିବା ପାଇଁ ସବୁଠୁ ସୁଲଭ ଏବଂ ସହଜ ମାଧ୍ୟମ ହେଉଛି ଆକାଶବାଣୀ। ଆକାଶବାଣୀ ରାଉରକେଲା କେନ୍ଦ୍ରରେ ବିଜ୍ଞାପନ ବୁକିଂ ପାଇଁ ଡାଏଲ କରନ୍ତୁ ଏହି ଟେଲିଫୋନ୍ ନମ୍ବରକୁ 8249809672 8249809672। শ্রোতাবন্ধু আপনার টিউন করছেন 102.6 এফএম এবং শুণুছেন ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা। মনরে মন কর প্রভু স্তব গান পূজা শুণবা সমবেত কণ্ঠের এই ভজনটি মুকুন্দ দাসঙ্ক রচনারু।

শ্রোতাবন্ধু, দ্বৈতকণ্ঠে শুনিলে গীতটি কণ্ঠদান কলে অর্জুন চরণ সামল এবং ইন্দ্রাণী মিশ্র বিনোদিনী দেবী রচনার। শেষ হল সুগম সঙ্গীতর কার্যক্রম আকাশবাণী রাউরকেলা। আসন্তু শুনিবা বণ পাহাড়ের গীতরে ওরাম গীত পরিবেষণ করেছেন লেথা তির্কি এবং সাথী মানে। তা পূর্বরু এই বিজ্ঞাপন বিরতি।

0: चासी भाई भन माने आपन मन के आज रामोर खेत खुमार कार्यक्रम नो स्वागत आरु जुहार आरु शशि तुमके भी जुहार आरु कार्यक्रम नो स्वागत
1: होय होय दादा तुमके भी जुहार आरु स्वागत
0: बोले शशि
1: होय दादा
0: आज तो वर्ल्ड रेड क्रॉस डे आय
1: होय होय होय
0: आरु आमे जानसु इजन रेड क्रॉस सोसाइटी
1: होय होय
0: इटा केनता करी जन जन जगह नो इजन बीमारी माने विशेष करी हेसी
1: होय दादा
0: বা লড়াই মানে হেসি সেতকি বলে সেখানে এই যে সাহায্য পৌঁছাবার যে ব্যবস্থা মানে করছেন বিশেষ করে মেডিকেল যে হেল্প যেটা আমি কুছি মেডিকেল সাহায্য সেটাকে পৌঁছাবার লাগি ই মানে সবলে আগুয়া ধাড়িতে রহসন
1: হ্যাঁ দাদা কেতবেলে কাহার এই ব্লড র দরকার হেলা সে জায়গা থিবি এই রেড ক্রস সোসাইটি র অবদানটা রহিছে এটা বিশেষ করে কিনে দাদা সে আমার যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হেইথিলা সে আখে পাখে রেড ক্রস সোসাইটি র অবদান বহুত যে যে মানকে মেডিকেল হেল্প দরকার পড়ুথিলা সে সময়াতি বহুত সাহায্য সহযোগ এই সোসাইটি করিথিল
0: হই হই বিশেষ করে যেন ব্লড ডোনেশন উপরে মানে রক্ত কেনতা করে ভাই বহন মানে দান করবে
1: হই দাদা
0: আর যেন ভাই বহন মানে কি যেন রক্তর জরুরি হেসি সে মানে এই রক্তকে পাই করে সেমানক জীবনটাকে বাঁচাই পারবে এটাই সেমানক বিশেষ কামটা হে নিকা আর এটা আমার প্রায়ত সব দেশ মানক কাম করুছে এই সোসাইটিটা তো আমি ফের আমার দ্বারা যেতে হই পারুছে আমি ইজন ব্লড বা রক্ত ডোনেশন করমা জেনথর দ্বারা আমি লোক মানকে বাঁচাই পারমা
1: হই দাদা এই হসপিটাল মানকে গলে আর যেতে বেলে রক্ত র দরকার পড়ছি কি নি সেতে বেলে আমকে জনা পড়ছি যে একচুয়ালি রে সাহায্য সহযোগটা যেতে বেলে নেই মিলি সেতে বেলে কেনতা ফিল হেসি আর সেটা যেতে বেলে মিলি যায়ছি সেতে বেলে সতকে সত ভগবান আছে আর সাহায্য সহযোগ পৌঁছাউছে বাই লাগছি
0: বিলকুল বিলকুল
1: তো সে লোক ভগবানকর বহুত বহুত ধন্যবাদ যে জেন মানে বি বিনা স্বার্থ থি রক্তদান করছন আর অলগা মানকর জীবনটা বাঁচাছন
0: হই গা হই আর হেনতা ভি ই জেন রক্তদান করলে সে মানুষকে কিছু অসুবিধা নাই হয় কাই করি কি ই জেন রক্তটা বেশির বেশি জেন 48 ঘন্টা হেউ হুম
1: হই হই
0: যেতকি সে দেইতিছি
1: হই
0: যেতকি আজকাল নেবার সে নিয়মটা আছে সেতকি সেমানকর শরীরটা নিজে হি বনাই দেসি বাস টিকে আরাম নেবার আছে আর যেন ভল জিনিস মানে খাইবার আছে নিজের পক্ষে যাহা ফের আছে ফল মূল মানে আছে কি ভাত তুন আছে যা আছে সেটাকে হি খাইলে সেটা রিকভারি হয়ে যাইছি
1: হ্যাঁ দাদা কিন্তু আমার দেহটা যে অলগা জনে কে রক্ত দেবার লাগি মানে ফিট আছে সেটার যে দায়িত্বটা আমার নিজের
0: বিলকুল
1: আমি কেনা করে ভল খানা পিনা করমা আর এটাকে সুস্থ রাখমা তেভি যে করছি না আমি আর কাহাকে এই রক্ত দেই পারমা
0: বিলকুল বিলকুল বেলে বেলে এটা ফেরেছি কি অনেক ভাই বহন মানকর ঘরে এই যে রক্ত দেবার লাগি মনা করছন
1: হই হই হই
0: আর যেতে বেলে নিজর ঘরে হি কাহারি অসুবিধা হেসি সে মানকে রক্ত দরকার সেতকি বেলে সে মানে কোশ্চেন কি আমকে রক্ত দরকার
1: হই হই হই
0: বলে তুমি ভাবো তো অলগা মানকে দেবার লাগি যেতে বেলে জনে ইচ্ছুক আছে তাকে তুমি মনা করব কিন্তু যেতে বেলে তোমার নিজর পরিবার থি কাহারি কে দরকার পড়ুছে হেতকি বলে তুমি কহছো কি তুমি দেখো টিকে কেহি তোমার সাং সাথী মানে অছন বলে সে মানকে কহ সে মানে টিকে আমার মা কি ভাই কি বহেন তাকে টিকে রক্ত দিতে বলে আমি তাকর জীবনটা বাঁচাই পারতা
1: হেইটা পরে দাদা যেতে বেল তক অসুবিধাটা আমার নিজর জীবন থি নে ঘটিছি সেতে বেল তক সেতার আকলন করবাটা আমার পক্ষে সম্ভব নই হই
0: তো শশি তুমি জানতা কহুথিলো যে আমি ইজেন রক্ত দেই পারবা কিনি সে যোগ্যতা আমার পাখে অছে কিনি সেটা আমার উপরে নির্ভর করছি কিন্তু আরু ফের গুটে কথা আছে কি আমি ইজেন ভাত তুন মানে খাওছু পনি পরি মানে কি আমি তুন বনাই করে খাওছু
1: হই দাদা
0: এটা তো আমার চাষি ভাই বহন মানকর অবদান হ তো চাষি ভাই বহন মানে কেন প্রকার আমার খাউটি মানকে জেন ভাই বহন মানে তাঙ্কু আশা রাখি থিসন যে সে মানে আমাকে ভল খানাটা দেবে তো সে মানে যদি ভল চাষবাস নাই করবে ভল পদ্ধতি নে চাষবাস নাই করবে বলে তো যেন হিসাবে আমার যেন রক্ত হেবার কথা বনবার কথা সে হিসাবে নি বনে
1: হ দাদা তো কথা রহলা এটা যে আমি যেন থি পোষক তত্ত্ব আছে সন্তা খানা মানে আমার খাইবার থি সামিল করবার আছে তো দায়িত্বটা সিধা সিধি পৌঁছি যাচ্ছে আমার চাষি ভাই বহন মানকর নিকে কি সে মানে ভল পদ্ধতি থি ভল পদ্ধতি দি বলে জৈবিক পদ্ধতি থি চাষবাস মানে করবে আর সেটাকে আমি কম খাইলে বি কি গুটে প্রকার খানা যদি সবুলে আমি বহুত টাইপ র খানা নে খাই পারুছু যেটা কি ডাল হেলা ভাত হেলা সবজি হেলা শাক হেলা ভোজা হেলা হেতকি নেই হেলে বি যেতকি বি আমার পাখে অ্যাভেলেবল अवेलेबल होउछि सेतकी भी किंतु पौष्टिक हेथिबार कथा
0: बिल्कुल
1: सेटा जदि खायला बले अमर देह पेंथि सेटा लागबा आरो अमर देहति रकत भी बडबा
0: हेले सब कथा मानके अमर चासी भाई बहन माने बुझछन अनेक चासी भाई बहन माने ई जेने प्राकृतिक चास आलके पले आइलेन अनेक चासी भाई बहन माने ई जेने जिया कुंडो माने करलेन सेठाने जिया खत माने बनौछन आरो चास बस करबार लागि से माने चेष्टा करूछन तार संगे संगे ई जेने गोबर आरो गोमूत्र के नै करी विभिन्न प्रकार जिन खत सार माने बनौछन ताकि आमे ना जेंटा हेले देई पारु आरो से बगैर न अमर अनेक भाई बहन माने विशेष करी ई जेने जंगल झाड़ आखे पाखे रहसन पहाड़ पर्वत से मानकर चारि दिक थी अछे
1: जेन मानकर जीवन ही प्रकृति
0: है से मानकर विशेष करी देखबो कि जेन रक्त रो किसी समस्या नै देखा जाय
1: बिल्कुल एथा दादा
0: तार कारण भी अछे जेंटा कि ई खरा मासे ई थोर तो तमे देखु छो कि ई आम हेला लीची हेला केंदु हेला ई सब एकदम जबरदस्त है छे
1: हां दादा आरो जेन हिसाबे पहला पहला जेन बोल देला गोच मन
0: की
1: आर से दिनु एका मोझा मोझा थी जेन पाक परिवर्तन हो छे वर्षा मारु छे कोरा बरसु छे तो से हिसाबे जदि कहमा बोले आमटा बहुत अच्छी है
0: होई गा होई
1: यहा देबी से की नै झोड़िया आ गोच मन की यहा देबी लोदी हिचे आम आम लीचू जाम तो समय आयला न हेबा एतकर तो फल माने बहुत अच्छे है आर से सब जिनिस एका खायमा बोले से फल मूल खायमा बोले जेंटा की प्रकृति दत्त है
0: आरो जेन फल मूल मान के अमर जेन भाई बहन माने जंगल पहाड़ा के पखेथि सुन से माने खायसन आरो से मानकर निहेसी सेवा गेर ही आमके भी करबार अछि कि सीजन आयला बोले से फल मान के आमे खायमा घिनी करी खाउ छु हेले फिर भल हेले आमे और पखे सेटा पाई पारु छु हेले तो आरो फिर बढ़िया हेबा तो आरो गुटे अमर जेन महुलटा मिलसी जे तो ताके आमे जेंतै हेले इ जेन रखमा अमर निजर खाबार लागि आरो आजकल नि देखसु काए इ जेन छोट छोट विशेष करी ननी छुआ मन के
1: होय दादा
0: इ जेन रक्तहीनता रो समस्या माने रहसी
1: होय होय
0: तो से माने प्रत्येक दिन बेसी नि हेले फेर गुटे नि हेले जुड़े मुहुल के पान थी भिजाई देबे राती रे आरो सकाल बेला हेला बोले ब्रश करले कि दातुन करले तार न ताके चिकटी दे करी ताके से पान जते थिबा सेतरे मिसे करी ताके पी देबे केते सहज काम
1: बहुत सहज काम आरो देखो न दादा जिन हिसाबे कहैसी जे फल खायबार कथा
0: होय होय
1: फल मूल अमर देहर लागि बहुत जरूरी है बिल्कुल तो फल मूल भितरे आमे जिनटा बजार मन के देखु छु केला एप्पल इ जे संतरा हेला कि डालिम हेला जेटा बिक्री होचे ठेला मन के
0: होई होई।
1: सेटा खाली नै से अमर गा घरे अमर हाथ पाखे जेटा माने हमके सीजनल हिसाबे मिलु छी
0: होई
1: सेटा मन के भी निहाती खायबार कथा
0: बिल्कुल आमे छोट थिला बेले इ जेन फलसा गछ ने चढ़ी जाउथिलु आरो सेनोर जेन फूल रो रस टाके आमे चुसुथिलु हेले आजकल तो नै करबार ए सब फेर करबार ओछे आरो केते ना केते प्रकार फल फूल माने ओछे जेटा के आमे व्यवहार करमा बोले इ सब असुविधा नु आमे बची परमा
1: जेन समया थी जेन फल मिलु छी ताके खायमा बाकी समय थी तो बजार मन के अछि उदा
0: होई गया होई हेले ई कथा मन के टिके ध्यान देमा आरो चासी मन के जनता कहलु आमे सभे भल चास करबा लागि चेष्टा करमा बोले हमर जे रक्त रो समस्या न आमे बची परमा
1: होई होई होई दादा
0: तो सुनो तो
1: हां दादा
0: कथा माने तो गुरदे हेला न बोले आजिर हमर जेन मुखिया विषय वस्तु अछि
1: होई होई होई
0: शेयर के टिके जीता और टिके सुनता
1: बोले भाई तो पहुंची जी छन गा
0: होई होई होई
1: मुई कथा वार्ता टा आरंभ करसी
0: होई गया
1: आरो सभे भाई के चिनसन
0: होई
1: श्रोता भाई बहन माने आज अमर संगे जिन चासी भाई अछन से हेले रवि गौड़ तांकर गां होचे कर्मा बहाल जिन टाकी अमर कुआरमुंडा ब्लॉक थी पड़ुछि तेबे भाई जुहार
2: जुहार
1: स्वागत अपन के अमर आजिर खेत खमार बैठकी थी बोले आमे तो जानसु रवि गौड़ बोले जिन चास के से धरले कि करले से चास गुटे अलगा स्तर के पहुंची जायसी तो यहा देखा अपन कर चास बास थी काना अछि
2: এখন তো মুই বরবটি লগাইছি
1: বরবটি এটা কেভু লগালেন জি
2: এটা মু ফেব্রুয়ারি 28 তারিখ লগাইছিলি
1: আচ্ছা তো ফলবারটা কেভু আরম হেলা
2: সেটা এপ্রিল 5 তারিখ রু
1: তো টেকনিক তো আপনকর চাষবাস থি থিবারটা এটা কমন কথা হয় সাধারণ কথা সবে জানছু জি বিনা টেকনিক র চাষবাস রবি গুড় ভাই নি করনে কা কিন্তু টেকনিক সঙ্গে ইথর আর কানা নুয়া করি করিছন নিজর চাস্তি এই বরবটি জিনটা বি করিছন
2: বরবটিটা আমি চওড়াটা 4 ফুট করিছু আর মুন্ডাটা 1.5 ফুট রে গুটে লাগাইছু
1: আচ্ছা
2: সেটা আমার অঙ্কুরর ডাবল এক্সেল আছে অঙ্কুরর তিনটা ভেরাইটি আছে হ্যাঁ গুটে কেতকি আছে গুটে হরি আছে আর গুটে ডাবল এক্সেল
1: আচ্ছা তো ই অলগা জেন বরবটি মানে করা যাচ্ছে আৰু ই বৰবটিটা যেনটা কৰিছন অংকুৰৰ ডবল এক্সেল বুলছন তাৰ ভিতৰে কা তফাতটা ৰহিছে যে ইতাৰ লগাবাৰ যেন প্ৰসেছ আছে কি যেন দূৰতা আছে গছমানকৰ মন্দামানকৰ সেটা সেই হিচাপে কৰা হৈছে কি এতকি হি ৰহেছি
2: নাই এটা ডবল এক্সেলটা মিনিমাম 4 মাস ফলে
1: আচ্ছা
2: বৰসাবৰ লগাইছিলি 50 গ্ৰাম এবে 100 গ্ৰাম লগাইছি
1: হা
2: সেটা কহিলি তো 4 ফুট চওড়া আছে আৰু মন্দাটা 1.5 ফুট আছে
1: আচ্ছা
2: সেটা ডুরা লগাইছো
1: হা
2: তো সেটা 100 গ্ৰাম ৰে ডেইলি কুইণ্টলে 1.5 কুইণ্টল ডেইলি বাহৰুছি
1: ডেইলি
2: হুম
1: 100 গ্রাম মঞ্জি লগাইছন আচ্ছা মঞ্জির কোয়ালিটি হচ্ছে এটা যে এতকা ফল দবা
2: হ্যাঁ আর গুটে মঞ্জি 5 টাকা পড়ছে
1: গুটে মঞ্জি কে 5 টাকা
2: হ্যাঁ 25 গ্রাম কে 900 টাকা
1: আচ্ছা তো আপন মঞ্জি বি সতার জিন হিসাবে দাম পড়ুছে আপন ফল নিহাতি পাইবি
2: হ্যাঁ হ্যাঁ মানে 25 গ্রাম রে 7 কুইন্টল 8 কুইন্টল হয়ে যায়
1: এতকা বলে তো বহুত এতকা হয়ে গলা
2: হ্যাঁ বহুত এতকা হ্যাঁ
1: হ্যাঁ এটা ঠিক আছে এতকা ফল দউছে আর কা বিশেষত্ব আছে
2: সেটা ঝাঁক বলাটা লম্বা লম্বা আছে লরং সেই লাগি তার মানে মার্কেট রে বেশি চাহিদা আছে
1: আচ্ছা তো বরবটি দুই প্রকারের বি আছে গুটে আমার সবুজ কালার গ্রিন কালার আর গুটে টিকে লাল লাল বাগিটা বি আছে তো মার্কেট মান কি তো দুইটা দেখছু হেলে বি সবুজ কালারটা জেনটা সেটা এতকা আছে তো ইতার রংটা কেন হিসাব আছে
2: সবুজটা আছে
1: সবুজ আছে আগে বেশি লম্বা লম্বা হচ্ছে কি মিডিয়াম সাইজ
2: লম্বা লম্বা হচ্ছে
1: এতকা লম্বা হচ্ছে হাতে হাতে লম হই যাবা
2: হাতে রূপে লম্বা হচ্ছে আও
1: ইতাকে খাস কেন যতন লাগছি
2: যতন
1: করে হিসাবে ইতার মানে প্রোডাকশনটা হচ্ছে যে তো ইতি এক্সট্রা কিছু যতন পাতন লাগছে
2: যতন তো বহুত আছে সেটা আমার ডুরা টানিকটা আমি ফার্স্ট কুড়া মারমা কি সেটা ডুরা টানিক পড়বা
1: আচ্ছা
2: তড়কটা আগে সে মানে পিখি উপরে পিখি মারেছি লরং গলা তো সেটি আর যেতকিটা পত্তর বার হো সেতকিটা দুইটা ফড়ব
1: আচ্ছা
2: মানে ভাবি 100 টা পত্তর হলে 200 টা ফড়
1: আচ্ছা
2: যেতকিটা পত্তর সেতকিটা দুইটা ফড় সেলাই মানে আগু রেডি করি কি রূপার আছে খুটা খুটি গাড়ি কি তারপরে লাগাও
1: আচ্ছা
2: সেটা বর্ষা দিনে 45 দিনে পড়ছে আর ঠান্ডা মাসে 60 রু 65 দিনে
1: বড়িয়া কথা কত থর তুললি না
2: এটা হই গলা 20 থর হই গলা
1: 20 থর আর কত থর তুলবার বাকি রহলা
2: মানে কোম্পানি वाला কইছে 80 থর
1: আচ্ছা
2: কিন্তু 60 থর তো তুলাই মই গলা থর লাগাইছিল 60 তুলাই হইতলা
1: হ্যাঁ হ্যাঁ তাহলে ই থর বড়ভা কি সে 60
2: একার সে 60 70 পৌঁছি যাবা
1: পৌঁছি এবে
2: পর্যন্ত 17 কুইন্টল হেলা নে
1: আচ্ছা
2: মানে 100 গ্রাম রে
1: হ্যাঁ হ্যাঁ
2: তো সেটা আমকে ধ্যান দেবার আছে সার খতটা আমি মানে ভিটামিন সার দউছু
1: হ্যাঁ
2: মানে ডিএপি ইউরিয়া দেলু আর পটাশ কুড়া কেঁচা তারপর মাটি উঠে টাইমে আমি লাট্টু দেইছিলাম
1: হ্যাঁ
2: তারপর কেলবর বহুত কিছু আছে
1: আচ্ছা
2: সেটা দিয়া হইছিল
1: হ্যাঁ
2: তারপর মাটি চালি দেইছিলাম
1: হ্যাঁ
2: ডুরা টানি টুনা রেডি করনু
1: হুম হুম
2: তারপর 60 দিনে তো তুড়ি কি স্টার্ট
1: আচ্ছা

0: কণ্ঠশিল্পী ছিল সুচিত্রা কৃষ্ণমূর্তি।
1: চিন্ময় বিদ্যালয় ওড়িয়া মাধ্যম সেক্টর 7 রাউরকেলা। চিন্ময় সেবা ট্রস্ট দ্বারা পরিচালিত, স্বামী চিন্ময়ানন্দঙ্ক আদর্শে অনুপ্রাণিত, ওড়িশা বোর্ড স্বীকৃতিপ্রাপ্ত দীর্ঘ 47 বর্ষর এক সুনামধন্য শিক্ষানুষ্ঠান, যেটি সঠিক শিক্ষা, সঠিক মার্গদর্শন সহ পিলাঙ্কর সুরক্ষা, সুস্থতা ও সর্বাঙ্গীন বিকাশকু দিয়া যায় প্রাথমিকতা। আউ 1983 মসিহারু 2025 মসিহা পর্যন্ত 100% পাস হার হেউচি যাহার অনন্য সফলতা, যেউঠি 2026-27 শিক্ষাবর্ষ পাই নর্সরিরু নবম শ্রেণী পর্যন্ত চালিছে এবে নামলেখা। আউ চিন্ময় অমৃত মহোৎসব 2026 পালন অবসরের শিশুবাটিকারু নবম শ্রেণী পর্যন্ত নামলেখা নিমন্তে প্রথম 100 জন প্রার্থীঙ্ক পাই রহিছি মধ্য বিশেষ রিহাতির সুবিধা। তাহলে আউ ডেরি কাহিকি? নর্সরিরু নবম শ্রেণী পর্যন্ত নাম লেখাইবা পাই বিদ্যালয়ের কার্যালয় সহ আজই যোগাযোগ করন্তু। সময় সকাল 8টা রু দিন 11টা। মোবাইল নম্বর 9238683735 এবং 7008173085। পুনথরে 9238683735 এবং 7008173085। চিন্ময় বিদ্যালয় সফলতার অনন্য শিক্ষালয়।
2: কোন আপনার গোটে ওড়িয়া মিডিয়াম কোচিং সেন্টার খোঁজুচান্তি? এবে চিন্তা ছাড়ন্তু। রাউরকেলার শিবাঙ্গী কোচিং সেন্টার নর্সরী ঠারু সপ্তম শ্রেণী পর্যন্ত ওড়িয়া মিডিয়াম ছাত্রছাত্রীঙ্ক পাইঁ এক ভরসা যোগ্য অনুষ্ঠান। উত্তম শিক্ষা, সঠিক মার্গদর্শক এবং উজ্জ্বল ভবিষ্যৎ কেবল শিবাঙ্গী কোচিং সেন্টারে। যোগাযোগ করন্তু A248 সেক্টর 1 রাউরকেলা। মোবাইল নম্বর 9348961843 কিংবা 9564968302 রে।
1: চিন্ময় বিদ্যালয় ইংরাজি মাধ্যম ছেন্ড রাউরকেলা। স্বতন্ত্র আদর্শ, স্বতন্ত্র চিন্তাধারা ও স্বতন্ত্র শিক্ষা প্রদান করুথিবা এক অনন্য শিক্ষানুষ্ঠান। চিন্ময় সেবা ট্রস্ট দ্বারা পরিচালিত, স্বামী চিন্ময়ানন্দঙ্ক আদর্শে অনুপ্রাণিত, ICSE বোর্ড স্বীকৃতিপ্রাপ্ত, 34তম বর্ষে পদার্পণ করিথিবা উত্তম মানুষ গড়ুথিবা এক অগ্রণী শিক্ষানুষ্ঠান, যেউঠি সর্বাঙ্গীন শিক্ষা, উচিত মার্গদর্শন সহ পিলাঙ্ক সুরক্ষা, সুস্থতা ও সর্বাঙ্গীন বিকাশকু দিয়া যায় প্রাথমিকতা। 100% পাস হার সহ শ্রেষ্ঠ ফলাফল হেউচি যাহার অনন্য সফলতা, যেউঠি 2026-27 শিক্ষাবর্ষ পাই KG শ্রেণীরু নবম শ্রেণী এবং বিশেষ ভাবরে একাদশ বিজ্ঞান ও বাণিজ্য শ্রেণী পর্যন্ত চালিছে এবে নামলেখা এবং সমস্ত শ্রেণীরে সীমিত স্থান রয়েছে। তাহলে আউ ডেরি কাহিকি? কেজিরু নবম ও একাদশ শ্রেণীরে নাম লেখাইবা পাই বিদ্যালয়ের কার্যালয় সহ আজি হি যোগাযোগ করন্তু। সময় সকাল 8টা রু দিন 11টা। মোবাইল নম্বর 7873819988 এবং 9437109907। আউথরে কই দউচি মোবাইল নম্বর 7873819988 এবং 9437109907। চিন্ময় বিদ্যালয় সফলতার অনন্য শিক্ষালয়।
3: সমস্ত প্রকার স্কুল, কলেজ এবং স্টেশনারি পাই আজি হি আসন্তু স্কলার্স পয়েন্ট, তপস্বিনী মার্কেট, উদিত নগর, রাউরকেলা। মোবাইল নম্বর 7008569723 এবং 8249241223।
2: আধুনিক জ্ঞান কৌশল সহ বৈষয়িক শিক্ষার শ্রেষ্ঠ অনুষ্ঠান রাউরকেলার প্রতিষ্ঠিত বুদ্ধভীর ITI রে 2026 শিক্ষাবর্ষ পাই নামলেখা আরম্ভ হয়ে যাইছি। এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার এবং ওয়েল্ডর ভলি ট্রেড সহিত আপনার মিলিব অভিজ্ঞ শিক্ষক এবং আধুনিক পাঠ পড়ার সুবিধা। ছাত্র ও ছাত্রী মানঙ্ক পাই পৃথক হস্টেল সুবিধা, সমস্তঙ্ক পাই মাগণা বহি এবং কিট, ছাত্রী মানঙ্ক পাই কোর্স ফি রে 30% রিহাতি এবং SC ST ছাত্র ছাত্রীঙ্ক পাই নামলেখা সম্পূর্ণ মাগণা। তেবে আজি হি যোগাযোগ করন্তু বুদ্ধবীর ITI, বরটোলি NIT ব্যাকপোস্ট, রাউরকেলারে। মোবাইল নম্বর 7008515483 কিংবা 9437341218 রে। বুদ্ধবীর ITI, দক্ষতা আমরা। ସୁରକ୍ଷିତ ଭବିଷ୍ୟତ ଆପଣଙ୍କର।